0: ইহেন ইনিশিয়েটিভ বহুত টেপটেপেস বা পৌইডানে বা রাইডানে হাকার খাল হাতুর পৌইডানে মরিসি ইন্ডিপেন্ডেন্সিয়া নো লালিকা সেন তিতান নেও কলোনিয়ালিজম হেনে পাইসনে জোভেন্টুডি বারাক লুতে টেপটেপেস এটা ফর দি এক্সাম্পল ইহা গ্রুপ অর্গানাইজেশন জোভেন্টুডি কেপ এমএরএক্স ইউন্ট পিস বিলেন তিমোর লেস্টে ই সেরসে লুকতান কাবে এং সিরসে লুকতান নেবে মাকা হলা পারতে ইহা জোভেন্টুডি সিরামা খারি ফর এক্সাম্পল হানিসান ইরসিডি নে নে জোভেন্টুডি লুবুক নেবে মাকা হাহরি সিরানি হানোইন ইডা ডিয়াক পারা হালিবুর হামুতুক ইহা বালুন নেবে মাকে সার্ভিস ভলন্টারিও বা পাইস ইডানে হানেসান ফোর্সা হোমানিস্তা নে জোভেন্টুডি সিরা হতু নেবে মাকা হারি সিরান অর্গানাইজেশন বারাক নে সেক্রেটারি জোভেন্টুডি নিস্পর্দ থ্যাংকি ফো আপোয় বা সিরা আপোয় লিউস ইতাব সিরা নে রেকুর্সুস ফিনান্সিয়ার মোস থ্যাংকি ফো আপোয় আতুনু নে সিরা বেলে ইহা সেমাঙ্গাত ইহা সিরা নিয়ে কন্টেন্ট পার কন্টিনিউয়াল ওরি অর্গানাইজেশন নে বাওয়াই আতুনু নে বা ওই নে আতু সাই জোভেন্টুডি রেকে ট্রান্সফরমাডোর ট্রান্সফর্ম অন না সাউনে তাম্বা এম হতু নে নিনি হানোই নে বা না সাউন পৌইডানে মাক ইম্পর্টান্টে ইডানে মাক জোভেন্টুডি সিরা হারি অর্গানাইজেশন বার বারাক মাই অর্গানাইজেশন ভলন্টারি নন লুক্রেটিভস নে জোভেন্টুডি বার খালো তাম্বা নে মাক খুশু হানি সুজিস্তাও নে মাক খুশু সেক্রেটারি জোভেন্টুডি নো রেসপর্টু আতু হাতে কে বা প্রবলেম সিরা নে ই ডেপোজ ইডা সে লোক মাকা হুসু বা পার্টে সিরা নেবে মাক রেলেভান্ট রেসপন্সাবল বা কমিউনিকেশন ইনফরমেশন আতো হারেমোস বা মেডিয়া সিরা বা মেডিয়া রাডিও রাডিও সিরা নেবে মাক ইয়া ইয়া দিলি লারান নে পেলু মেনু সিতা বছর তাও আতেনশন ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল রুম বা সিরা ইনভেস্টমেন্ট মাটেরিয়াল রুম বা সিরা পর সিরা ওডিয়ালো সার্ভিস ওডিয়ালো সার্ভিস নে লাউস ডিয়াক ইন্ডিভিডু বা রাডিও বা ইন্ডিভিডু বা মেডিয়া নেবে মাক শেয়ার সার্ভিস মাইবে ইন্ডিভিডু নে আতু রেপ্রেজেন্ট আমো সাইলিয়াম বা পোবুইডানে সাই আইনলিমাম বা পোবুইডানে তাম্বা মেডিয়া নে মেডিয়া নে নে নে নে সাই মাতান তিলুম বা পোবুনে তাম্বা নে মাক হুসু মিনিস্টার রেলেভান্টে বা কোনা বা রেসপন্সাবল বা মেডিয়া নে কমিউনিকেশন ইনফরমেশন আতু হাতে কে বা প্রবলেম সিরানে তাম্বা দারে দারাগুনে মেডিয়া সিরে সোর্স মেস মেসাক মাক বাহে সিরানে ক্রিয়া কমিউনিকেশনস ফাতিম বা বচিরানে মাইস পার্টি রেলেভান্টে la consega harejeta tambane mag media ne ema tu expresa ema tu manifesta ema ni hanoine tingi liusi media agora se media ide mag esforzo ni ani hare condizioni ni difficili ne esattamente che processo inimos tingi monoton obrigado
1: che pergunta tu mai belon sele se fo ba itene belon ela ita bot bele hato ita bot ni sugesta un balon ba secretario juventudi katak politika saida o politika winsa magne bele hodi halo Hapara desemprego iha itanya na saong.
2: Secretario de Juventude, claro que ni esforço. Ni esforço hori hare kona ba problema sirene. Só que problema neve mag darong ita questiona li liu hanesan campo de trabalho. Idane la los de Secretario de Juventude ninia esforço. Mai be parte relevante li liu organo estaduais. Tamba ita kolio kona ba assunto estaduais. Para at sira existe para tu garante bem-estar do povo e liliu ba juventude. Hanune, hau hatu hanu mensagem no da juventude katak ba liliu ba iha secretário de juventude. Atu na fatin esforço hori hari ou hamusu hanu ida atu desenvolve juventude sira liu si tanto si formação ba hirak nebe makla iha kapasidade atu acesso ba educação formal. Nomos, cria hanui ida ke politika ida nebe maka dia atu desenvolve juventude hirak nebe maka consegue finaliza sirnia vida akademiku ba sainu dar ema licenciado no licenciada lihusi cria campo de trabalho hanesan uhinta questiona liu dada mona kata sira tenke cria campo de trabalho ba juventude ida juventude sira tama necessidade husi desemprego maka campo de trabalho lai hatan dalan selo se woin hira ita continua para tu harede sem solução ni danebe maka adequado maka desemprego ne continua lá no juventude continua prática acto hane sem perguntas anterior nebe maka kita hatte ten kata ita questiona kata juventude continua prática eru sir hane sem conflito refere então anudar secretaria do juventude significa kata atu kolia kono ba asunto juventude. Se ita kolia kono ba asunto juventude, significa kata kita tu buka hati ni kono ba assunto, que necessidade importante, necessidade